শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়াল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 11 আগস্ট মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। আবহাওয়া কর্মকর্তারা সোমবার পূর্ব ও পশ্চিম জাপানের জন্য আরও একটি তীব্র গরমের দিনের পূর্বাভাস দিয়েছেন এবং জনগণকে হিটস্ট্রোক প্রতিরোধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন, ধেয়ে আসা গ্রীষ্মমণ্ডলীয় ঝড় চান হোম এর প্রভাবে মঙ্গলবার দেশের পূর্বাঞ্চলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে। জাপান আবহাওয়া এজেন্সি জানিয়েছে, সোমবার কোফু, গিফু, ওৎসু, সাগা ও কুমামোতো শহরে দিনে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং নাগোয়া ও ওসাকা শহরে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। অন্যান্য পূর্বাভাসের মধ্যে রয়েছে, হিরোশিমা শহরে তাপমাত্রা 34 ডিগ্রি, কানাজাওয়া শহরে 32 ডিগ্রি এবং মধ্য টোকিও ও আকিতা শহরে 31 ডিগ্রি থাকবে। দেশের 47টি জেলার মধ্যে 7টিতে হিটস্ট্রোকে সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জনগণকে এয়ার কন্ডিশনার ব্যবহার করতে, ঘন ঘন তরল জাতীয় জিনিস পান করতে এবং বাইরে থাকাকালীন ছায়াযুক্ত স্থানে থাকার চেষ্টা করতে আহ্বান জানাচ্ছেন। সংস্থাটি জানিয়েছে, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় চান হোম জাপানের পূর্ব উপকূল ঘেঁষে উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং মঙ্গলবার এটি তোহোকু ও কান্তোকোশিন অঞ্চলের বেশ কিছু কাছাকাছি পথ দিয়ে অতিক্রম করতে পারে। এর প্রভাবে তোহোকুর প্রশান্ত মহাসাগরীয় অংশে প্রবল বাতাস, উত্তাল সমুদ্র এবং উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। কান্ত অঞ্চলে বৃষ্টি ও উঁচু ঢেউয়ের মাত্রা বৃদ্ধি পেতে পারে। এছাড়া নিগাতা জেলায় বৃষ্টি ও বাতাসের তীব্রতা বাড়তে পারে। কর্মকর্তারা প্রবল বাতাস, উঁচু ঢেউ, ভূমিধস, নিচু এলাকায় বন্যা ও ফুলে ওঠা নদীর পানির বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন। তারা হালনাগাদ তথ্যের জন্য নিয়মিত খোঁজ রাখতেও পরামর্শ দিচ্ছেন। জাপানের মধ্যাঞ্চলীয় জেলা নাগানোর একটি উপত্যকার ওপরের সেতু কাদাস্রোতে ভেসে যাওয়ায় প্রায় 400 মানুষ সাময়িকভাবে আটকা পড়েন। পরবর্তীতে দুর্গত ব্যক্তিরা একটি অস্থায়ী সেতু হেঁটে পার হওয়ার পর স্থানীয় কর্মকর্তারা তাদের কাছের একটি রেলওয়ে স্টেশনে পৌঁছে দিচ্ছেন। শনিবার ভারী বৃষ্টির কারণে আজুমিনো শহরে কাদাস্রোতের সৃষ্টি হয়। এতে সেতুটি ধ্বংস হয়ে যায় এবং উত্তর জাপানের আল্পস পর্বতমালার সুবাকুরোদাকে পর্বতে যাওয়ার সংযোগকারী একটি প্রাদেশিক সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। চূড়ার কাছের একটি পাহাড়ি কুঠির এবং পাহাড়ি পথের প্রবেশমুখের কাছের অনশেন হোটেল সহ 3টি আবাসন কেন্দ্রে প্রায় 390 জন মানুষ সাময়িকভাবে আটকা পড়েছিলেন। রবিবার বিকেলে অস্থায়ী সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। নগর কর্মকর্তারা আটকে পড়া লোকজনদের সেখান থেকে গাড়িতে করে JR হোতাকা স্টেশনে পৌঁছে দিয়েছেন। সোমবারও তাদেরকে পারাপার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। জেলার কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত 78 জন মানুষ অস্থায়ী সেতুটি ব্যবহার করেছেন। অন্যান্য কয়েকজন এর পরিবর্তে জাপানি আল্পস পর্বতমালা দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে তারা আরও জানান। সোমবার সকাল 8:30 পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 76 জন লস কর্মী সহ 86 জন মানুষ বিভিন্ন আবাসন কেন্দ্র বা পার্কিং লটে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। ইরান বলেছে, সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগে ওয়াশিংটন ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করবে না। রবিবার ইরানের একটি গণমাধ্যম হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির করা মন্তব্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আরাকচি বলেছেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছে না। তিনি ইঙ্গিত দিয়েছেন যে সমঝোতা স্মারকের কথিত লঙ্ঘনগুলোর সমাধান না হওয়া পর্যন্ত এবং ওয়াশিংটন সেই লঙ্ঘনের জন্য তেহরানকে ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত আলোচনা পুনরায় শুরু করা সম্ভব হবে না বলে ইরানের বিশ্বাস। আরাকচি আরও উল্লেখ করেন যে হরমুজ প্রণালীতে একটি নতুন সমুদ্রপথ নির্ধারণের জন্য ইরান ও ওমানের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে তিনি বলেন, এর অর্থ এই নয় যে প্রণালীটি পুনরায় খুলে দেওয়া হবে। জলপথটি পুনরায় চালু করার বিষয়টি আরও কিছু শর্ত পূরণের উপর নির্ভরশীল বলে তিনি উল্লেখ করেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, কৃষ্ণ সাগর ও তার চারপাশে ধারাবাহিক হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতি সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে আঙ্কারা। শনিবার সাংবাদিকদের তিনি বলেন, সমগ্র কৃষ্ণ সাগর এখন যুদ্ধ ছড়িয়ে পড়া এলাকাগুলোর একটিতে পরিণত হয়েছে। উল্লেখ্য, তুরস্কই সাগরের সীমান্তবর্তী দেশগুলোর মধ্যে অন্যতম। ফিদান আরও বলেন যে রাশিয়া ও ইউক্রেন সব বাণিজ্যিক জাহাজে নির্বিচারে হামলা চালাচ্ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে কৃষ্ণ সাগরে হামলা স্থগিত রাখার জন্য একটি ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে মস্কো ও কিভের প্রতি আহ্বান জানিয়েছে আঙ্কারা। পাশাপাশি পণ্য পরিবহন স্থাপনাগুলো লক্ষ্য করে তাদের ক্রমবর্ধমান হামলার বিষয়ে উভয় পক্ষের প্রতি আত্মসংযম প্রদর্শনের আহ্বান জানান ফিদান। গত মাসে রুশ বাহিনী কৃষ্ণসাগরে একটি বন্দর থেকে ভুট্টা বহনকারী পণ্যবাহী এক জাহাজে হামলা চালালে কমপক্ষে 10 জন নিহত হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হল। চলতি মাসের শুরুতে রাশিয়ায় কৃষ্ণসাগরের একটি জনাকীর্ণ সৈকতে ইউক্রেনীয় ড্রোন বিধ্বস্ত হয়ে 7 জন নিহত হন। রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে রুশ বাহিনী কৃষ্ণসাগর উপকূলবর্তী দক্ষিণাঞ্চলীয় ওডেসার আবাসিক ভবন ও একটি বন্দরে হামলা চালিয়েছে। এতে 8 জন আহত হন। দুর্যোগে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের উদ্ধারের জন্য তৈরি রোবটগুলোর কর্মক্ষমতা মূল্যায়নের একটি প্রতিযোগিতা শনিবার কোবে শহরে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ও কারিগরি কলেজের শিক্ষার্থীসহ 12টি দলকে তাদের রোবটের কার্যকারিতা ও পরিচালন প্রযুক্তির জন্য মূল্যায়ন করা হয়েছিল। প্রতিযোগীরা একটি দুর্যোগ কবলিত এলাকার আদলে তৈরি করা 5x6 মিটার আয়তনের এলাকা থেকে বাধা অপসারণ করতে এবং মানুষের আকৃতির পুতুলগুলোকে সাবধানে উদ্ধার করতে তাদের রোবটগুলোকে সতর্কতার সাথে নিয়ন্ত্রণ করছিলেন। আয়োজক কমিটির সভাপতি নিমি হিরোফুমি বলেছেন, প্রকৃত দুর্যোগস্থল এবং প্রতিযোগিতায় ব্যবহৃত মডেলগুলোর মধ্যে এখনও একটি ব্যবধান রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন যে এই প্রতিযোগিতা প্রযুক্তিগত উন্নয়ন এবং দক্ষ কর্মী তৈরিতে সহায়তা করবে।
1: এনএসকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।